শ্রোতাবন্ধু শুনেছেন ওড়িয়া চলচ্চিত্র গীত কার্যক্রম আম গীত আকাশবাণী রাউরকেলা কেন্দ্র। পরবর্তী গীত শুনবা চান্দনাথ মেহতার চলচ্চিত্র গীত গাইছেন উদিত নারায়ণ এবং তপ মিশ্র, রচনা অরুণ মন্ত্রী, সঙ্গীত প্রেমানন্দ।

0: শ্রোতাবন্ধু, গীত সহ শেষ হইলা ওড়িয়া চলচ্চিত্র গীত কার্যক্রম আম গীত।
1: জনাশুনা যুব গাল্পিক শিবাশিষ পাঢ়ীঙ্ সদ্যতম গল্প সংকলন বদলুথিবা মনিষ পুস্তক পাইবা পাই যোগাযোগ করন্তু এই টেলিফোন নম্বরে 9778174978। টেলিফোন নম্বর আউথরে কহি রখুছি 9778174978।
0: শ্রোতাবন্ধু, আপনার ব্যবসায়ের উন্নতি আনিবা পাই আকাশবাণীর সহযোগ নিয়ন্তু। আকাশবাণী রাউরকেলা কেন্দ্রে বিজ্ঞাপন বুকিং পাই আজি হি যোগাযোগ করন্তু এই টেলিফোন নম্বরে 7008248758। নম্বরটি আউথর কই রাখুছি 7008248758। কার্যক্রম শুনছন্তি আকাশবাণী রাউরকেলা কেন্দ্রর। আমার পরবর্তী কার্যক্রম শুনিপারিবে বিবিধ ভারতীর কিছু সময় মধ্যে।

আকাশবাণী রাউরকেলা শ্রোতা বন্ধু এতবে যে আপনার শুণুলে বিবিধ ভারতী কার্যক্রম কার্যক্রম শুণুছেন আকাশবাণী রাউরকেলা কেন্দ্র কার্যক্রম প্রসারিত হচ্ছে এফএম ব্যান্ডে 102.6 মেগাহার্জ যোগে আরম্ভ করছু ভক্তিগীতর কার্যক্রম আরতী।

গোবিন্দবাসী নিজ রথে গমন কলে রাজপথে ভারত সৌবীর পুরী মরুভুবন বেগে তরি তৎক্ষণে কুরুক্ষেত্র জিণি বন পর্বত তরঙ্গিণী পাঞ্চাল মৎস্য দেশ জিণি ইন্দ্রপ্রস্তরে চক্রপাণি মিড়ি করতে শঙ্খনাদ খণ্ডিলা সংসার বিষাদ শঙ্খ শবদ শুণি কর্ণে ধর্মনন্দন তো সমনে কুসুম বৃষ্টি পথে করি মঙ্গলে শুভে হরি হরি মিলিলে কৃষ্ণ পাশে যাই কিবা উপমা দেবী মোহি গোবিন্দ স্নেহ হৃদয় বহি অনেক দিন ভেট পাই হৃদয় লগাই পুনঃ পুনঃ নিবিড়ে কলে আলিঙ্গন ভীমসেন কু নমস্কার যেমন্তে সুহৃদ ব্যবহার মাতুল পুত্র পাই করে আন্তে ভিড়িলে প্রেম ভরে গোবিন্দ অর্জুন কুকরে বসাই অতি সুখ ভোলে নকুল সহদেব দুই কৃষ্ণ চরণে শির দেই প্রণাম কলে জনে জনে সঙ্গে অনেক বিপ্রগণে তাহাঙ্ক পাদে দেই কর নমিলে ব্রহ্মাণ্ড

आकाशवाणी संबलपुर आंचलिक खबर पढुचन संपा राय जुहार पहला मुख्य खबर नुआ दिल्ली नो नीति आयोग रो 11 नंबर परिचालन परिषद बैठक थी अध्यक्षता करले प्रधानमंत्री पहले भारत आत्मविश्वास आ दृढ़तार सहित विकास रो राह थी आगे बढुचे डबल इंजन सरकार लागि ओडिसा अर्थनीति बरकस होचे कहले मुख्यमंत्री ओडिसार गुटे राज्यसभा आसन लागि निर्द्वंद थी निर्वाचित हेले बीजेपी प्रार्थी देवाशीष सामंतराय ओडिसार सहरांचल विकास मॉडल रो अध्ययन कले राजस्थान नु आसीथिबार उच्चस्तरीय प्रतिनिधि दल आउर आयबा 24 घंटा भितर राज्यर 14टा जिल्ला नो जबर वर्षा लागि सतर्क सूचना जारी कला पाणीपाग विज्ञान केन्द्र एथर पूरा खबर पूर्थी अनिश्चितता आ अस्थिरता देकरी जाउथले भिल भारत आत्मविश्वास आ दृढ़तार सहित विकास रो राहति आगे बढ़ी चलीचे बोली प्रधानमंत्री नरेन्द्र मोदी कहिछन नुआ दिल्ली राष्ट्रपति भवन नीति आयोग 11 नंबर परिचालन परिषद बैठक थी अध्यक्षता करिकरी प्रधानमंत्री कहिछन विकसित भारत लक्ष्य पूरा करबा लागि केन्द्र आ राज्यर सामूहिक दायित्व आहुरी बढ़ी जाइछे सहयोग संलाप आ अभिज्ञता दियानिया राज्य मानकर भितरे मार्गदर्शक हेबार दरकार बोली प्रधानमंत्री ई अवसर कहिछन गुणात्मक शिक्षा चाहिदा आधारित दक्षता विकास आ रोजगार सुजोग बनाबार प्राथमिकता हेबार दरकार सशक्त जुआन पीढ़ी ही विकसित भारत रो चालक शक्ति हेबे बोली प्रधानमंत्री कहिछन नारी शक्ति हेउछन विकसित भारत रो निहि चास्थानु स्टार्टअप विज्ञान आ नवसृजन तक सबु क्षेत्र थी महिला मानकर अवदान रहिछे राज्य माने महिला मानकर शिक्षा दक्षता सुरक्षा आ सशक्तिकरण प्राथमिकता देबार कथा बोली प्रधानमंत्री कहिछन चलती बछर बैठक रो शीर्षक थिला विकसित भारत 2047 लागि समावेशी मानव विकास इथि मानव पूंजी उत्पादक रोजगार स्वास्थ्य पुष्टि आ समता मर्यादा बागिर चारटा स्तंभ उपरे आलोचना हेतिला इथि ओडिसार मुख्यमंत्री मोहन चरण माझी जोग देकरी कहिछन केन्द्र आ राज्यन डबल इंजिन सरकार लागि ओडिसा अर्थनीति बरकस हेकरी आगे बढ़ी चलीछे 2025-26 आर्थिक बछरे ओडिसार अर्थनीति 7.9% बढ़ीछे ओडिसा नीति आयोग फिस्काल हेल्थ इंडेक्स 2026 पहला ठांति रहीछे बोली मुख्यमंत्री कहिछन ओडिसा नो रेल भित्तिभूमिर विकास लागि 2026-27 आर्थिक बछरे केन्द्रीय बजेट थी 10,928 कोटी टंका व्ययबरत कराइ जाइथिबानु मुख्यमंत्री श्री माझी केन्द्र सरकार को धन्यवाद देछन बैठक ती भिन्न भिन्न राज्य आउ केन्द्रशासित अंचल रो मुख्यमंत्री आउ उपराज्यपाल प्रमुख जोग देकरी समावेशी विकास ढांचा उपरे मत विनिमय करिछन प्रधानमंत्री नरेन्द्र मोदी नेतृत्व थी गला 12 बछर भितरे देशर अन्नदाता मानक जीवन थी सम्मान सुरक्षा आउ समृद्धि नुआ अध्याय सृष्टि हिछे बिहनु बजार तक चाषी मानकर कल्याण के केन्द्र करिकरि लागू करा जाइथिबार नीतिमान चास क्षेत्र के नुआ शक्ति देबार सहित चाषी मानकर भितरे नुआ आत्मविश्वास सृष्टि करिछे सामाजिक गणमाध्यम थी उल्लेख करी प्रधानमंत्री कहिछन सरकार चाषी कल्याण के सबुनु ऐतका प्राथमिकता देउछन चाषी भाई आउ बहन माने देशर खाद्य सुरक्षा आउ समृद्धिर परिचय बोली श्री मोदी जोर दैछन बीजेपी प्रार्थी देवाशीष सामंतराय निर्द्वंद थी राज्यसभा के निर्वाचित हिछन उपनिर्वाचन परिचालन लागि नियुक्त रिटर्निंग अफिसर सत्यव्रत राउत श्री सामंतरायंकु जितिथिबा लागि सर्टिफिकेट प्रदान करिछन राज्यसभा उपनिर्वाचन लागि से बीजेपी तरफ प्रार्थीपत्र दाखल करिथिले आज उपरवेला 3 बजे तक प्रार्थीपत्र प्रत्याहार लागि समय धारी झैतला हेले झनेन प्रार्थी भाबे नामांकन दाखल करिथिबानु ई उपनिर्वाचन लागि आ भोटिंग रो आवश्यकता नाइ पडला हेति लागि तांकु निर्द्वंद थी विजयी घोषणा करा जाइछि ओडिया भर्चुआल एकेडमी तरफ होइतिबार 10 दिनिया पोथी विज्ञान कर्मशाला आज उद्यापित होइछि राज्यर भिन्न भिन्न जागानो 52 जन छात्र छात्री गवेषक अध्यापक आ प्रशिक्षार्थी इथि भाग नेथिले तत्व भित्तिक आलोचना सहित क्षेत्रीय अनुशीलन लागि प्रशिक्षार्थी माने राज्य संग्रहालय परिदर्शन करथिले उद्यापनी कार्यक्रम थी इलेक्ट्रॉनिक्स आ सूचना प्रौद्योगिकी विभाग अतिरिक्त मुख्य शासन सचिव विशाल कुमार देव मुख्य अतिथि भाव जोग देगिरी कहिथिले प्रशिक्षार्थी माने पोथी संग्रह सूचीकरण आ फेर घाय लेखिकरी आमर ज्ञान भंडार के सारा पृथ्वीन प्रसार करबार थी भागीदार हेबे ई अवसर पोथी विज्ञान संबंधित गुटे बही भिल उन्मोचित हेइथला आपण माने खबर सुनुछन आकाशवाणी संबलपुर केन्द्र नु एशिया उन्नयन बैंक एडीबी रो सहयोग थी राजस्थान सहरांचल पानीय जल स्वेरेज आ भित्तिभूमि निगम आरयूआईडीपी
9 জনিয়া উচ্চস্তরীয় প্রতিনিধি দল ওড়িশা আসিকি রাজ্যর সহরাঞ্চল বিকাশ মডেল অধ্যয়ন করিছন। ই দল ভুবনেশ্বর আ পুরীর প্রমুখ ভিত্তিভূমি প্রকল্প বুলি দেখবার সহিতে অধিকারী মানকর সহিতে আলোচনা করিথিলে। ওড়িশা অরবান একাডেমির গৃহ নির্মাণ ও নগর উন্নয়ন বিভাগের অতিরিক্ত মুখ্য শাসন সচিব উষা পাঢ়ী রাজ্যর সফল পদক্ষেপ বাবদে তথ্য উপস্থাপন করিথিলে। রাজস্থান দল ওড়িশার জল যোগান আও নাগরিক কেন্দ্রিক সেবা মডেলকে প্রশংসা করবার সহিতা নিজর রাজ্যন প্রয়োগ করবার লাগি আগ্রহ দেখাইলে। ই গস্ত দুই রাজ্য ভিতরে জ্ঞান দিয়ানিয়া আও সহযোগকে আহরি জবর করবা বলে আস করা যাউছি। শ্রীমন্দির মুখ্য প্রশাসক ডক্টর অরবিন্দ পাঢ়ী শ্রীমন্দিরর বরিষ্ঠ অধিকারী মানকর সহিতে রথ তৈরি কাম সহিতে অলগা প্রকল্প কামর অগ্রগতি বাবদে আজ সমীক্ষা করিছন। পরম্পরা অনুসারে রথঘাট ঠুলাবার আর তৈরি কামকে সুরুখুরুতি আগকে বড়ুবানু সে সন্তোষ প্রকাশ করিছন। করতকলন পৌঁছি থার তালকাঠ জলদি চিরট করিকি অতকা গোটে সেট চারমাল গচ্ছিত রখবারকে সে নির্দেশ দিয়েছেন। শ্রীমন্দির পরিচ্ছন্ন তৈর হতবার ফুল গুন্থা ঘর কামকে জলদি শেষ করবারকে যন্ত্রীঙ্কু কুহা যাইছে। গলাকাল মুখ্য প্রশাসক শ্রী গুন্ডিচা মন্দির আও হরচণ্ডী সাই নথিবার সেবায়ত মানকর ঘর পরিদর্শন করিথিলে। রথযাত্রা আঘুনু শ্রী গুন্ডিচা মন্দিরর সবু তৈরি কাম আইবা 20 তারিখ তক শেষ করবারকে বিভাগীয় যন্ত্রীঙ্কু নির্দেশ দিয়েছেন। ছুয়ামানকর জীবন শিক্ষা ও বিকাশ খেলর আবশ্যকতাকে জোর দেইকি আজ আন্তর্জাতীয় খেল দিবস পালন করা যাচ্ছে। ই বছর ই দিবসর বিষয়বস্তু রয়েছে খেল আউ শৈশবকে সুরক্ষা দেবার। মিলিত জাতিসংঘর সাধারণ সভাতে আন্তর্জাতীয় খেল দিবস পালন লাগি নিষ্পত্তি নিয়া যাইতিলা। 1999 জাতিসংঘ শিশু অধিকার সম্মেলনকে পহেলা করি অনুমোদন মিলিতিলা। ই আন্তর্জাতীয় চুক্তিনামা ফি ছুয়াঙ্কর বিশ্রাম ছুটি আউ বয়স অনুসারে খেল আউ মনোরঞ্জন কামটি লাগুথিবার সাংস্কৃতিক জীবন আউ কলা ক্ষেত্রটি মুক্তভাবে ভাগ নেবার অধিকারকে সুনিশ্চিত করছি। বৌদ্ধ জেলা হরভঙ্গা ব্লক নিপুণ বিদ্যালয় অনুষ্ঠাপন কার্যক্রম হয়ে যাইছে। গোষ্ঠী শিক্ষা অধিকারীঙ্ক অধ্যক্ষতাতে হইতবার কার্যক্রমটি রাজ্যস্তরনু আসিথিবার ভিন ভিন অধিকারী শিক্ষক শিক্ষয়িত্রীঙ্কর ই বছরর যোজনা বাবদে অনুষ্ঠাপন রিপোর্ট দিয়া যাইতিলা। শিশু বাটিকানু মূল করিকিরি 3 শ্রেণী পড়ুথিবার ছাত্রছাত্রীমানকু ইথি গুণাত্মক শিক্ষা দেবার উপরে জোর দিয়া যাইছে। বরগড় জেলা রাজবোড়াশম্বর ব্লককে পঞ্চায়েতিরাজ আ পানীয় জল বিভাগর যুগ্ম সচিব জয়শ্রী মল্লিক গস্ত করিকিরি রাজ্য সরকারক ভিন ভিন উন্নয়নমূলক কার্যক্রমর অনুধ্যান করিছন। জিলান কার্যকারী হতবার উন্নয়নমূলক কামমানকু ধারিত সময়া ভিতরে শেষ করবার লাগি শ্রীমতী মল্লিক বিভাগীয় অধিকারীমানকু পরামর্শ দেইছন। বৌদ্ধ জিলানো এসআইআর প্রক্রিয়াকে সফল করবার উদ্দেশ্যে জিলা প্রশাসন তরফ ব্যাপক সচেতনতা সৃষ্টি করা যাচ্ছে। জিলার আদর্শ কৃষি বজার লোককলা জড়িয়ে সচেতনতা কার্যক্রম করা যাইছে। রাজ্য উচ্চ শিক্ষানুষ্ঠান স্নাতক পাঠ্যক্রম থি না লেখা লাগি আবেদন সময়াকে আইবা 16 তারিখ তক বড়া যাইছে। ছাত্রছাত্রী মানে সামস পোর্টাল থি আবেদন করিপারবে বলে উচ্চ শিক্ষা বিভাগ তরফ সূচনা দিয়া যাইছে। আইবা 22 তারিখ উপর বেলা 2 বজে পহেলা মেধা তালিকা বাহারবা। 2026-27 শিক্ষা বছর না লেখা জাতীয় শিক্ষানীতি 2020 আধারতে করা যিবা। ছাত্রছাত্রী মানে কমন আপ্লিকেশন ফর্ম থে নিজর পছন্দর মেজর মাইনর বিষয় বাছি পারবে। ইতার ছড়া আপ্রেন্টিসিপ এমবিবিএড ডিগ্রি পাঠ্যক্রম লাগি ভিল ছাত্রছাত্রী মানে আবেদন করিপারবে। স্নাতক পাঠ্যক্রমকে আইবা জুলাই 10 তারিখ তক মূল করবারকে বিভাগ তরফ লক্ষ্য রখা যাইছে। পানিপাগ রাজ্যে আইবা 3-4 দিন ভিতরে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু ওড়িশা আসিবারে বলে ভুবনেশ্বর আঞ্চলিক পানিপাগ বিজ্ঞান কেন্দ্র তরফ অনুমান করা যাইছে। পানিপাগ বিজ্ঞান কেন্দ্রর সূচনা অনুসারে রাজ্যর পাখাপাখি সবু জিলান কাল বৈশাখীর বলে আইবা 24 ঘন্টা ভিতরে হালকানু মধ্যম ধরনের বর্ষা হইপারে। বৌদ্ধ সহিতে 14টা জিলান জবর বর্ষা হইকি 50-60 কিলোমিটর বেগতি ধুকা হবার সম্ভাবনা আছে। আইবা 2 দিন ভিতরে দিনের সবুজ তাপমাত্রা থেকে কেনসি পরিবর্তন নাই ন, তার উত্তরু 2-3 ডিগ্রি তাপমাত্রা কমিপারে বলে কেন্দ্র তরফ কুহা যাইছে। সিয়াড়ে কাল বৈশাখীর বলে রাজ্যের কেতেটা জাগান বর্ষা হয়েছে। গলা 24 ঘন্টা ভিতরে রেড়াখোল সবুন এতকা 29 মিলিমিটর বর্ষা রেকর্ড করা যাইছে। শেষে মুখিয়া খবর ফের গায়।
ନୂଆଦିଲ୍ଲୀର ନୀତି ଆୟୋଗର 11 ନମ୍ବର ପରିଚାଳନା ପରିଷଦ ବୈଠକଟି ଅଧ୍ୟକ୍ଷତା କଲେ ପ୍ରଧାନମନ୍ତ୍ରୀ। କହିଲେ ଭାରତ ଆତ୍ମବିଶ୍ୱାସ ଆଉ ଦୃଢ଼ତାର ସହିତ ବିକାଶର ରାହାତି ଆଗକେ ବଢ଼ୁଛି। ଡବଲ ଇଞ୍ଜିନ୍ ସରକାର ଲାଗି ଓଡ଼ିଶା ଅର୍ଥନୀତି ବରଖସ୍ତ ହେଉଛି କହିଲେ ମୁଖ୍ୟମନ୍ତ୍ରୀ। ଓଡ଼ିଶାର ଗୋଟିଏ ରାଜ୍ୟସଭା ଆସନ ଲାଗି ନିର୍ଦ୍ୱନ୍ଦ୍ୱ ନିର୍ବାଚିତ ହେଲେ ବିଜେପି ପ୍ରାର୍ଥୀ ଦେବାଶିଷ ସାମନ୍ତରାୟ। ଆଉ 24 ଘଣ୍ଟା ଭିତରେ ରାଜ୍ୟର 14 ଜିଲ୍ଲାର ଜବର ବର୍ଷା ଲାଗି ସତର୍କ ସୂଚନା ଜାରି କଲା ପାଣିପାଗ ବିଜ୍ଞାନ କେନ୍ଦ୍ର। ଆଜିର ଆଞ୍ଚଳିକ ଖବର ଇନ ଶେଷ ହେଲା। ଜୁହାର।

0: আর স্বাগত আমার কিষাণবাণী কার্যক্রম ন। আর চাষী ভাই বোন মানে আমার এই কিষাণবাণী কার্যক্রমটা কেন্দ্র কৃষি মন্ত্রণালয় ভারত সরকার তরফ প্রসারণ করা যায়সি।
1: দাদা
0: হ্যাঁ বিরসু,
1: আমার চাষী মানকর লাগি সরকার বনে রকমের যোজনা মান করলেন।
0: হয় গা, চাষী মানকর লাগি তো বহুত প্রকার যোজনা করা হচ্ছে।
1: আমার চাষী মানকর কেনতা উন্নতি হই পারবা, কেনতা করি সেমানে অতকা উৎপাদন করি পারবে, তার লাগি বহুত নুয়া নুয়া যোজনা মান আসলানো। আর সেই যোজনা মানকে আমার চাষী ভাই বোন মানে তার লাভ উঠাইকি লাভবান বি হই পারুছন।
0: বিলকুল বিলকুল।
1: তো পহলা করি কথা হবা আমার এই যে মাইট, ই মাইট নো চাষবাস করুছু, মানে মাইটটা কেনতা সুরক্ষিত হইকি রহবা, আমার চাষ ভাই যেতে সব রহিছে এটা কেনতা করি সুরক্ষিত হইকি রহবা, তার উর্বর শক্তিটা কেনতা করি বজায় হইকি রহবা, ই তার উপরে বি সরকার যোজনা করিছন ক্ষেত বচাও অভিযান কহিকি।
0: হয় গা,
1: আর এই কার্যক্রম ন আমার বৈজ্ঞানিক মানে সামিল অছন, আমার কৃষিভিত্তিক যেন বৈজ্ঞানিক মানে রহিছন ইমানে অছন, আর কৃষি বিজ্ঞান কেন্দ্র যেন রহিছে সেন আজ্ঞা মানে বি আমার ই কার্যক্রম ন সামিল অছন।
0: হয় গা,
1: কেনতা করি আমার চাষী মানকে ই কথা মানকে সেমানে বুঝাই পারবে, তাকে প্র্যাকটিক্যালি দেখাইকি তাকে বুঝাইকি তানু সেমানে বি কেনতা প্রোৎসাহন হেমে আমার জৈবিক চাষ করবার লাগি ই কথাকে নেইকি বনে রকমের কার্যক্রম মান করা হচ্ছে। আর সে কথা মানকে আমার চাষী ভাই বোন মানে শুনিকি জানিকি সে বাকি কাম মানকে করুছন, তাঁকর চাষবাসকে টিকে বদলে দেউছন।
0: বিলকুল বিলকুল। আর সেতির লাগে সেমানে চাষবাসরে উন্নতি পথরে বি যাউছন নেই কে?
1: হই হই। আর ই যেন রাসায়নিক খত সার মানকে ঘিনবার লাগি পয়সা খরচা বি হচ্ছে,
0: হয়তো
1: আর অলগা দেশর বি আমদানি করে পড়ুছে ই খত সার মানকে, সে পয়সাটা তো আমার বঁচি পারবা।
0: বিলকুল বঁচবা গা।
1: আর আমার গাঁ ঘরে বনে রকমের গছপত্র মানে রয়েছে, সে পত্র মানকে সংগ্রহ করমা কি যেন গোবর রয়েছে তাকে কেনতা উন্নত প্রণালী খত মানকে বনাই পারমা, আর আমার চাষবাস নে সেটাকে সামিল করে পারমা।
0: হয় হয় হয়। তো এটা তো এইভাবে ক্ষেত বচা অভিযানের সব কার্যক্রম রয়েছে।
1: হুম হুম।
0: হলে আর গোটে যেন আমার আছে চাষী ভাই বোন মানকর লাগি কিষাণ কল্যাণ ভাগ টু।
1: হুম। আর ই ন আমার সরকার
0: কিষাণ কল্যাণ ভাগ দুই।
1: হুম। আর ই ন সরকার কানা কানা সব নূয়া নূয়া যোজনা মানকে আমার চাষী মানকর লাগি আনিছন, ই সব কথা মান রয়েছে।
0: হয় গা।
1: তো পহলা করি আমার যেন চাষবাস করুছু তার যেন ফসলটা কেনতা সুরক্ষিত হইকি রহবা, কেনতা নুকসান হইগলে বি চাষী কেনতা ভরপাই পাই পারবা, তার লাগি পিএম কিষাণ বীমা যোজনা রয়েছে।
0: হয় হয়।
1: ইন আমার ফসল প্রাকৃতিক দুর্বিপাক নষ্ট হয়ে যাও কি জঙ্গলি জীবজন্তু মানে নষ্ট করে দেন ইন সেটা ভরপাই হয়ে পারবা।
0: হয়তো। আর গোটে বি রয়েছে যেটা কি এমএসপি মিনিমাম সাপোর্ট প্রাইস।
1: হুম। তো আমার যেন বিকা ভঞ্জা কলা বেলকে তার দরদামটা নিহাতি বড়াইকি সরকার দেছন। হ্যাঁ
0: হ্যাঁ।
1: যেটা করি যেটা করি আমার যেটা কি আমার চাষী মানকর উপরে তার প্রভাবটা নেই পড়ে কহিকি
0: সেমানে ঠিক হিসাবরে লাভটা পাবে নেই কে?
1: হই। আর আমি অলগা লোক মানকে বিক্রি করমা কি দলালি মানকে বিক্রি করমা বইলে সেমানে আমাকে ঠকি দেশন।
0: হয়তো।
1: তো আমি যদি সরকারকে বিক্রি গোটা করমা বইলে বঢ়িয়া দরদাম থি আমি তার রেটটা পাই পারমা।
0: হয় হয় হয়।
1: আমার ধান হোক কি গহম হোক কি আমার তেলবিজা জাতীয় হোক কি মান্ডিয়া হোক কি যাহা বি হোক যেন জিনিস মানকে আমি বিক্রি করমা আমার ল্যাম্প মানকে কি সরকারি যেন বিক্রয় কেন্দ্র মান রয়েছে সেন আমি উচিত দামটা পাই পারমা।
0: বিলকুল বিলকুল। বলে ইন নিশ্চিত আয়ের গ্যারান্টি আছে নেই কে?
1: হই হই।
0: তার সঙ্গে সঙ্গে বাজার যেন উতার চড়া হচ্ছে দরদামটা সেতুর বি মুক্তি পাইবে।
1: হুম হুম।
0: বিক্রি আর খরদি তো এটা সহজ হয়ে গেল।
1: হই।
0: তার সঙ্গে সঙ্গে জৈবিক চাষ লাগে যে প্রোৎসাহন দিয়া হচ্ছে মানে রাসায়নিক সার নু সে মুক্তি পাইগলে।
1: হুম হুম। আর এই রাসায়নিক সার মানকে ব্যবহার করলে আমার পরিবেশ উপরে প্রভাব পড়ুছে।
0: হয় হয়।
1: তো সেনু বি আমি বঞ্চি পারমা।
0: হয়তো।
1: আর বিভিন্ন রকমের জ্ঞান কৌশল মানে বাহারিছে, সে কৌশল মানকে আমার চাষবাস যেতেখানে সামিল করুছু আমার উৎপাদনটা বড়ি যাচ্ছে।
0: বিলকুল বিলকুল। তো যদি আমি জৈবিক পদ্ধতিরে চাষবাস করমা বেলে
1: হই
0: পর্যাবরণর বহুত লাভ হবা।
1: হই। যেটা কি মাইট, মাইট সুরক্ষিত হইকি রহবা।
0: হ্যাঁ।
1: তার সঙ্গে পবন বি যেন বিষাক্ত হয়ে যাচ্ছে সেনু বঞ্চি পারমা।
0: হয় হয়।
1: তার সঙ্গে পায়ন বি কিছু মাত্রা ইন প্রদূষিত হয়ে যাচ্ছে।
0: হয়তো।
1: তো সবু জিনিস ইন প্রদূষিত হবার নু বঞ্চি যাচ্ছে।
0: বিলকুল বিলকুল। আর বিরসু।
1: হ্যাঁ দাদা।
0: তার সঙ্গে সঙ্গে পানি প্যাগ হলা কি বাজার দর হলা কি যেন ক্ষীর উৎপাদন এইসব যে রয়েছে।
1: হই হই।
0: সেতিরে বি সুবিধা হচ্ছে নেই কে?
1: হই। তো পহলা করি যেন পায়ন পাগর সূচনা যেন

0: দাদা
1: হ্যাঁ বিরসু
0: শুনলাই নানি হারকর চাষবাস কথা
1: হয় গা
0: বড়িয়া বি লাগলা আর যেন ভিন্ন রকমের চাষ করবার লাগি সে যোজনা রখিছন তার বি প্রস্তুতি করি সারলেন
1: হয় তো হলে বিরসু
0: হ্যাঁ দাদা
1: যেউ গা আমার যে সূচনা মানে রয়েছে সে বিষয়ে জনাইদেমা
0: হই বেলে পহলা করে যেউ বজার হাটর খবর জনাইদেমা
1: বলে আমার রারকলা বজার হাটে আজিরকা পনিপরিবা সবু ই ভলিয়া হারাহারি দরদামরে বিক্রি বটা হউতলা যেনতা কি আলুটা কিলো পিছা 20 টঙ্কা পেঁয়াজ 20 রু 25 টঙ্কা টমাটর 50 টঙ্কা বাইগন 30 রু 40 টঙ্কা ভেন্ডি 30 টঙ্কা বরবটি 30 রু 40 টঙ্কা কুন্দ্রু আর কলরা 40 টঙ্কা লেখায় কাঁখে 30 রু 40 টঙ্কা মাখন 20 রু 30 টঙ্কা কঞ্চা কদেল 40 রু 50 টঙ্কা পটল 50 রু 60 টঙ্কা ফুলকপি 40 টঙ্কা বন্ধাকপি 20 রু 30 টঙ্কা গাজর আর বিট 40 রু 50 টঙ্কা লেখায় কঁচা মিরচা 80 টঙ্কা লাউ গোটাকে 20 রু 30 টঙ্কা সারু কিলো পিছা 50 টঙ্কা অদা 120 টঙ্কা আর লেসুন কিলো পিছা 160 টঙ্কা
0: হই হই ই বাকি সব দরদামান রহিতিলা
1: বলে পানিপাগর সূচনা বি কহি দুঙ্গা
0: হই জনি দু বেলি আমার সুন্দরগড় জেলার পানিপাগ বিভাগ কিরিঠানু যেন সূচনা মিলিছে সেই হিসাবন আইবা 24 ঘন্টা ভিতরে আমার জেলার পাগটা প্রায়ত সফাই রহবা হলে বি কেন কেনতা মেঘুয়া পাগ দেখা যাবার সঙ্গে সঙ্গে বর্ষা হবার সম্ভাবনা রয়েছে আর যেন তুলা পবনটা বহিবা ইটা ঘন্টা প্রতি 8 কিলোমিটার দেইকরি বহিপারে আর তাপমাত্রাটা সবনু এতকা 40 ডিগ্রি আর সবনু কম 28 ডিগ্রি সেলসিয়াস রহিপারে হেনতান আর্দ্রতাটা সবনু এতকা শতকড়া 42 ভাগ আর সবনু কম শতকড়া 14 ভাগ রহবা বলিকরি সূচনাটা রহিছে
1: বলে ই ভলিয়া পানিপাগর সূচনা অছে নেই কে
0: হই দাদা
1: হেলে বিরসু
0: হ্যাঁ দাদা
1: সময়া হেলা নগা বৈঠকি সরাবার
0: হই তো আমার চাষী ভাই বোন মানকে আমার ঠিকানাটা জনাই দেমা
1: হয় হয়
0: যেন ঠিকানা কে পাইকরি আমার এই কার্যক্রম বিষয় মতামত লিখি পারমে তার সঙ্গে কান সবু যোজনা করিছন ই খরিফ চাষ লাগি সেসব কথা মানকে বি লিখিকি ঠিকানা থি চিঠি লিখমে।

0: ବିଲକୁଲ ବିଲକୁଲ ବୋଇଲେ ଆମକୁ ଚିଠି ଲେଖବା ଠିକ ନା ହଉଛେ କିଷାନବାଣୀ କାର୍ଯ୍ୟକ୍ରମ ମାର୍ଫତ କେନ୍ଦ୍ର ନିର୍ଦ୍ଦେଶକ
1: ଆକାଶବାଣୀ ରାଉରକେଲା ପିନ୍ ନମ୍ବର 769042
0: আর চাষী ভাই বোন মানে আমার এই কিষাণবাণী কার্যক্রমটা কেন্দ্র কৃষি মন্ত্রণালয় ভারত সরকার তরফ প্রসারণ করা যায়সি।
1: তো চাষী ভাই বোন মানে আজর লাগি সমারুত দা আর বিশু ভাইকে বিদায় দুন।
0: জুহার।

0: শুকায়, ছাল সরসর হয়েছে যে।
1: হয় গা, খেতু আইলি ননি আমার কায় বলুছে।
0: কায়টা আর বলবা, ঘর যাকর ঘেসরুছে।
1: হ্যাঁ দেখি থিবু কেতলে বিছু কটিয়া হাতলি দেবা, বড়ে বিপদ হয়ে যাবা। পান ঘরে আন তো পিমা, হ্যাঁ বড়া শোষ হচ্ছে গা। এ ননি কানা খাইবু বেটি, লড়ু খাইবু, চকলেট খাইবু, হ্যাঁ তোর তো দাঁত নিয়ে হুয়ে কিছু খাই নি পারু। হ্যাঁ
0: হ্যাঁ
1: দে দে। হ্যাঁ হে বা বুঝলু সুরবালি, ইথর নাই গন্তিয়া ঘর ধান পড়ে বড়িয়া হয়েছে গা। আমকে বি দুই চারটা আমি জহ মিলবা বলতো।
0: হে গঁচার কথা মতে নাই কহ, গলা ধর হেতে তে ধান পাইলা যে আমকে মানে পছে দেলা কে, আমার গুলগুলা কে বুঝুছে ভাল যে।
1: নাই গা, গলা ধর গঁতিয়ার বড়া নকশান হয়েছে, সমর কুটরা কম ধানটে খত নাই করি। খাইলে তো যাহা খাইলে খাইলে, আরে পাতলা ধান দেখতো যে ভরণ ভরণ খেতে ঝিটি দেলে যে।
0: হ হ তুই গঁতিয়ার পক্ষিয়া হও থা, ইয়ারে পেট জ্বলু থাও বুঝলো। তিন চাকর কবার করব, রাতি যাই জন্তু জগব, আর কানা অটকা করব, ইয়ারে চারটা পেটর কথা কে বুঝবা কহ তো, কে বুঝবা।
1: মাপুরু জনম দিয়েছি যেতেবেলে মুঠে লেখা দেবা ন সুরবালি, মন উনা কলে কানা হেবা।
0: হে গেথলকে দেখত, এগারো বছর হেলান পড়া নাই শুনা নাই, সে বি গঁতিয়া ঘরে খটুছে। জন্তু ধান খাই দেলে বলি গঁতিয়া যদি আমার পেটু কাটবা বলে আমি মরা কেন।
1: যে আমার কবার আমকে তো করবাকে পড়বা গা।
0: তো ই বছর হাতি বর্মসে নাই আইবে বলে কহি পারবু, সেমানে আইলে তো খেতে দানাটা বি নাই রখন, তেহেরু নলা ফুকু থিবু।
1: ইথর হাতি খেদবাকে মস্ত মচান বনেছু গা সুরবালি, তিন পুরুষ উচ্চা করিছু জানি থা, আরে হাতি থোড় পাহাড় টেকলে বি ছুঁই নাই পারে, চাঁদি আরে চারটা মচান রকমু বুঝলু।
0: হ্যাঁ গুটে হাতি কানা আয়বা যে সবে মিশিকরি খেদি নেব, দঁতা মাইকরি কুড়ে পঁচিশ ঘর আইবে আর মচা উল্টে দেবে যে জানিবি নাই পার, কি জীবন জীবাটা সার আয় রে বুয়া, মতে তো বড়া ডর লাগুছে।
1: কা করবু বছর যাকর কমানিকে যুগবু তো ফের।
0: তুই যাহা করবু করু থা, হেলে পিলাকে রাতি যুগবাকে নেবু নাই।
1: মুই নেসি ভাল যে, আরে সে তো মোর পছে পছে লমছিল।
0: তুই বুঝবার নাই কেনতা গেতলর বুয়া, তোমার দুই জনকর কাড়া হেই গলে মুই কেন ঘাটর পায়ন পিবি কহ তো।
1: আরে কিছি নাই হইলো, মহাপুরু অচন এ সুরবালি দে তো পখাল করতে দে, খেতকে গলে যাই মোচান বনা কাম চালিছে পরে, আরে আজ রাতি নু যুগি গলে যাই বুঝলু।
2: ও লুবরু, এ লুবরু।
3: ওহো দাদা।
2: হ্যাঁ ইয়েরা হবই ফটা তিন মানে কাঁ করবু।
1: এ গঁতিয়ানু আনিছে বো, চারি মচান্তি গুটে লেখা বান্ধমা।
4: ওহো হাতি এলে চারি কুতি নু পিটমা বলুছ তো?
1: হয় বো, খেরা কুটরা কে বি কাম নাই দেবা কে
2: লেগে বলতো। আরে ফগনু তুই হেন বসি করি মুড়ি কানা গেফুজিব ইয়াড়া।
5: তুই মুঠে খাই বলে খা না দাদা মুড়ে।
4: হয় বো শুন, বেল উদলা দিকে লুবরু রহবা।
1: হ্যাঁ হ্যাঁ
4: বেলবুড়া দিকে রহবা আমার ফগনু।
2: আচ্ছা
4: মুই রহমি উত্তর দিকে আর আমার কয়েটু রহবা দক্ষিণ দিকে। সোর রখলো তো?
1: হ্যাঁ
2: সোর তো রহলা যে। এ গুটে কথা গা, আমার মচা মানে কেতে লেখা দূরে রহবা কি?
4: ফলঙ্গে দুই ফলং দূরে হবা আর কানা।
2: ভড়ো ভাড়ো নর্দি হবা কি নাই দেখুথিলি বো?
4: কাহি না পারবু, হেলে হেনতে এক ধরসিয়া নাই নর্দিবু বুঝলু কি নাই। যতু হবড়াবা, গলা বছর কেনতা কি সমর হাবড়ে পড়িছিলু,
1: ইথর কায় বুদ্ধি করিছু সে। দেখ মুই টিকে রাত কোণা আবা, চার সেলিয়া লাইটটা মতে দেইথিব গা, না হলে বিপদ মুঢ়ামা।
4: মন দেই করি শুন, জনকর মচার ডেবরি আড়ে যদি জন্তু রহলা বলে আমি বাকি মানে নেই তার মচার ভুজনি কুতি আড়ু যাই করে ঠোল হামা।
1: হ্যাঁ
4: আর ভুজনি আড়ে জন্তু থিলে ডেবরি কুতিকে জিমা বুঝলো তো?
2: বুঝলু যে, ই গিল গিল অন্ধারে কেন মচা পাখে জন্তু আছে বলে কেনতেই তুই জানবু যে নর্দিবু?
4: অধীর যা কাই যে হেসব
1: কহব কহ।
4: ধর কয়েটুর মচার ডেবরি আড়ে সমর ধরছিলা, কয়েটু কেনতা করবা? কুইলি বাগির গুগাবা। এ গুগা তো কয়েটু
2: কুইলি বাগি।
4: হ্যাঁ আমি তার ভুজনি আড়কে রুথমা, আর তার ভুজনি আড়কে জন্তু গলে সে খেখেলি বাগির গুগাবা।

0: দেখ তো সে হাতি পিলা সথে তার মা কে আগুন ঠহকালা বাগির বুটা আগে তো সিধা রুথলা বলুছ
1: রুথলা
0: লোকে ডরে তোরা তোরা হয়ে মা পিলা মিশি করি জঙ্গল কে এন্তা পলাটে পলালে যে লোকে পতা বি না পাইলে বলুছু
2: যে বাবু পখনু
0: হ্যাঁ
2: এটা কথেন কহুছু কি সৎ কথা এব হরে বাবু তোর তো খড়ে দানে অনেক দামি পোল
0: হব পড়তে নাই হবার বলে পিপলি মুড়ার খেডু কোকাকে পচরাবো জনবো
2: পচরামু যে রায় দিয়া
1: বলে তুই বলুছ যে আমি বি হেন্তা করতা
0: মরবু কাই রে হ্যাঁ এন্তা উসিন্দ্রা হেই করি পছে জন্তু জগমা হে বিপতি কে মুড়া হবা
2: যে পিলে শুনো তো এ হাতির উৎপাতটা সবু বাহিতি নাই নবো বরগড় বাহিতি কেন আছে কহ তো মতে
0: এ তুই বি কা কথা কহেছু আমার ইলাকা দেই করি হাতির রাস্তাটে যাইছে তো হেথির লাগি সেমানে এই বাটে যাস করুছন
2: দেখ ন কাহি বামরা জঙ্গলু বেটে চালতে লাউছন যে নয় নলিয়া লহকি করি কোরাপুট জঙ্গল তক মেলি নৌছন এ পিলে শুভুজি নে কি আইব হেটা আমি সবে তো ইন অছু ই হলিয়া গীত কে ছুটুছি
0: এ ই বেটা ফগনু কেতে বেলে ইনু টসকি দিছে দেখ তো তার মোচা থি বসি করি এটা গীত ছুটউছে আদি
2: মনে গাউছে তবু এ লুবুরু শুন তো গা
0: ও
2: তোর কো গেথল থিলা কাই যে
0: হ্যাঁ তো
2: কিন কে গলাছে
1: আর হে কেন কে যাইতিবা হে ফগনুর মোচা থি বসি করি গীত শুনুথবা আর গানা
0: হ্যাঁ ও ফগনু লাগা লাগা এন্তা তো রাত সরতা হলিয়া গীত গাইতু বলে হাতি কারাবো তার শ্বশুর বি নাই আতা
2: লাজে হেলা কাই রে তুন পড়ি না লাজে
0: চাল হব নিজ নিজর মোচা কে জিমা রাত বড়ি বসলা ন
2: হ্যাঁ ঠিক কইছে যাও যাও
0: যাও যাও চল
3: এ গে থল এ বা গে থল তুই আমার মোচা না আছু মুই যে ফগনুর মোচাতে বসিছু কা হে বলছে
4: বাবু
3: হ্যাঁ যা বা পাল উপরে দশনা পকাই দিয়েছে শুই পড়বা
4: হাতি আসলে মতো উঠাবো একা
3: হ্যাঁ গো বা হ্যাঁ উঠামি পুতা শুই পড়।

0: ফটকা মারব, হাতি কুট ধর, নালে আমি বিপদ হয়ে যাবা।
1: এ বা গজপল কে চড়ি জি মাগা, সবু হাতি আমার মজা পাখন জন,
2: রাবো সবু গলে আমার মজা আড়ে আউছন দম ধ
3: লুবরু বো।
2: ও
3: কুড়ে বাইশ ঘর আউছন বো সমরাবু খানা।
2: হ্যাঁ
4: বেটিয়ান তো বেটিয়ান নিয়া হুলা করু সালাকু নরধাই নামা
2: খাড়ি মার।
3: তুই হুলা ধরি কিরি কিনি আগু আগু নরদু
2: মুই।
3: হ্যাঁ আমি টিন পিটি পিটি কিনি তোর পছে যাওছো, দেখো কানা হুচি যে
0: চলো রে।
2: ইসলে পলাবে কানাবো, হে দেখে কে রুথলে নো।
3: আরে বাইশটা হাতি কি আমি চারটা নো লোক ওমো ডরবে কাইবো আমকু ফলাকিত করি নেবে সলে।
2: এ লুবরু ও এ মার তো মার, ঢেকলতে মার, মার ঢেকলতে মার।
3: এ এ বে এটা দন্তাতে আইবো, এ যে পচকে রুথুছে
2: দন্তাতে
3: পলাবে পলো পলো
0: মারি দাও মারি দাও মারি
3: কান আর করমাবো। আরে ভরস ভরস শুনে দান গেঁচি করে মুহে ভরি নৌছন।
2: এ বা এনতা এনতা ইন বসি বলে দেখুথাও, হে দি জন উদলানো দেখ, হে দেখ হাতি মানে পুরা ক্ষেত যাকর ফয়লি করি কেনতা ধান ঘিচুছন।
5: আও কান করি পারবু রে, তলকে উতলে মারি গুড়াবে, আর আমার আখি সামনাতি গতি আর ডুলে লুট হোছে, আমি হাত গোড় পানি করি বসেছু।
3: হয় বো জিঁথিলে জিৎকা কেন, হাতি মারি নেলে কুটুম ভাতি জিবে রে বুয়া।
1: এ বা মোর কলটা ধরি যাওছে গো,
5: তত ধন্যই আমলা বুঝো নাই বো, ইহারে মজা পাইলু, সরকার দেখবি হাতি দেখবি, দেখু চুকে অলহন পথলা।
2: ইটা বড়া অলঝটতে পড়ি গেলাবো আমি সবে গতিয়ার বুঝবা কে, মোর ধান নোকসান হয়ে গলা বলে গোয়েল লাগবা, ইয়ারে হাতি কর্ণ আমার সবু অকল গুরু জীবন পলেই যাবারে বুয়া।
3: এ পিলে যাহা কপালে থিবা হেটা হেবা নগা, আমার হাতে তো আর কিছুই নাই নবো।
5: হাতি মানে জঙ্গল পলৌছন বো, চাল মচানো উতর গাঁকে যাও, ইনে আর কা কনমুল বাঁচিছি যে ঝুকমা।
1: এ বা তোর ঠেঙা ধর। হ্যাঁ
5: হ্যাঁ আহ তলকে উতু জিম। হ্যাঁ হাতি দেখবা,
3: চালো বই বাটে বাটে পলামা ঘরকে, হাতি থরে গলে বলে নেই আর পচকে নেই ফিরন্ন।
5: ঠিক কৌছু
3: যাও জিমা ন,
5: তোমে মানে হে ফালে জগা, আমি দুই বাপ ই মশান বাটে যাওছু। হ্যাঁ আমার ঘরকে পাক পড়বা এই বাটু।
6: হ্যাঁ জানি তা সকাল পাইলে ফের গতিয়ার গোয়েল শুনবাকে পড়বা।
5: এ বাগে থর আবার জলদি জলদি জিমা জীবন বাঁচলা বা।
1: ই বছর কেনতা করমা গো, ধান মুঠে ভি তো নাই মিলে।
5: কা আর করবু রে, কপালে যাহা লেখা হাইছে বা সেটা হবা।
1: এ বা পটে হাতি ইনু রহি যাইতলা বা, চল দৌড়ো দৌড়ো।
5: এ হাতি বাবু যা তো করো করো আর জি মন নেই রে।
7: শুনিলে নাটক হাতি, রচনা পদ্মলোচন দাস, প্রযোজনা মুরলীধর পণ্ডা, সহযোগিতা বদ্রীনারায়ণ মিশ্র এবং জয়কুমার প্রধান। বিভিন্ন ভূমিকার ছিলে লুবরু বিবেকানন্দ বেহেরা, ফকুনু কৃষ্ণচন্দ্র আচার্য, কেশনু সত্যরঞ্জন বেহেরা, ফগ্নু মাখন ভোই, গেতাল মিহির কুমার।